নমস্কার শ্রোতা বন্ধু, 102.6 FM ৰ বিশেষ কাৰ্যক্ৰম খেল জগতক স্বাগত কৰুছি। মই আপোনাৰ ৰেডিঅ' সাথী সুপ্ৰভা। বন্ধু, কবাডী খেল সৈতে আমি মানে ছোট বেলু পৰিচিত। কেতিয়াবা আমি মানে স্কুলৰে খেল পডিয়ারে এই খেলটিক খেলি থাও, কিন্তু এর ইতিহাস আপন মানে জাঁচি কি? কবাডি খেলার আরম্ভ 400 বর্ষ পূর্বে সৈনিক মানকর প্রতিরক্ষা কৌশল বিকশিত করা, আক্রমণ করা ও নিজক রক্ষা করা করা যাই। এদারা খেলাড়ি মানক মধ্যে সাহস, ফুর্তি এবং তুরন্ত নির্ণয় নেওয়া মানসিক শক্তির বিকাশ হয়ে থাকে। কবাডি খেল সরল, শস্তা এবং কম জায়গার হেউথিবার গাঁগুড়িকরে এই খেল লোকপ্রিয় অটে। এই খেলটি দেশের বিভিন্ন স্থানরে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেপরি এই খেলকু দক্ষিণ ভারতের চেড়ুগুড়ু, পশ্চিম ভারতের হুতুতুতু, পূর্ব ভারতের হুডুডুডু এবং উত্তর ভারতের কবাডি খেল নামে জনা যায়। ভারত ব্যতীত এই খেলটি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ,